0: बंद करो ये बकवास, कोई नामी गाना शुरू करो।
1: Zumba was uit de film Good News en is gezongen door Romy. En uit de film Tera Mera Sadrahe komt de titelsong, gezongen door Udit Narayan en Elga Yachnik.

सैया ने देखा ऐसे मैं पानी पानी हो गई खिसमदोर बादशाह एंड आस्था गिल en het volgende liedje in het programma Geet Onkelher via Radio SBS is uit de film Churalia Hetumne. De titelsong gezongen door Alka Yachnik en Sean.

0: gezongen door Jesleen Royal en Bea Prak. Heeft u gehoord uit de film Shershah het liedje Rancha? Uit de film Raju Chacha komt het volgende liedje in het programma Geetum Kelleher via Radio SBS. Gezongen door Sean komt Tune Mujhe Pehchana Nahi.
1: Sanjana! Sanjana!
2: I'm sorry. मैंने आपको पहचाना नहीं.
3: तेरे लबों पे इनकार है, मेरे लबों पे इकरार है. हाँ यही तो है सब निशानियां.